সেসরি দ্বিতকণ্ঠের গাইছেন তৃপ্তি দাস এবং ভুবনেশ্বরী মিশ্র। সখী হে কেসি মধন মুদারম্ভ।

প্রচার করুছু শ্রীক্ষেত্র মাধুরী আজ এথিরে বিষয় রয়েছে পুষ্পাড়ক সেবা আলোচনা করেছেন বলদেব সিংহারী প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা এবে ভারী জটিল হবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকু কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্কো বিভিন্ন যোজনারু সুফল পাই অন্যমানঙ্কু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাইঁ আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাইঁ আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকো অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকু সচেতন করিবা। কুহাযায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকু অতিক্রম করে সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ পাঞ্চি ইউএনএফপিএ র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্যে দেই যাইছি। ভারতর মোট প্রজনন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাইঁ গুণাত্মক শিক্ষা, উত্তম স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত নিযুক্তি, পরিবেশ সুরক্ষা, সমান সুযোগ সৃষ্টি করিবা আজি মধ্যে এক বড় জাতীয় আহ্বান। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে অনেক কারণ রয়েছে, যেমিতিকি জন্মহার অধিক হেবা, স্বাস্থ্য সেবার উন্নতি ফলরে মৃত্যুহার কমিবা, পরিবার নিয়োজন সম্পর্কে সচেতনতার অভাব, কম বয়সরে বিবাহ, অশিক্ষা, দারিদ্র ও কেতেক সামাজিক ধারণা এহার প্রমুখ কারণ। এহার প্রভাব আজি আমি প্রতিদিন অনুভব করুছু। সহর গুড়িকরে অসহ্য যাতায়াত জনিত সমস্যা, বেরোজগারী, ঘরর অভাব, পানীয় জল সংকট, চাষ জমি কমিবা, জঙ্গল ধ্বংস, বায়ু ও জল প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, এসবু এর প্রত্যক্ষ পরিণাম। ওড়িশারে মধ্যে ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, ব্রহ্মপুর পরি শহর গুড়িকরে দ্রুত শহরীকরণ ফলরে যাতায়াত, বর্জ্য পরিচালনা, পানীয় জল ও পরিবেশ সম্বন্ধীয় সমস্যা বড়ি চালিছে। এই পরিস্থিতিরে সবুঠারু বড় প্রশ্ন হেউছি আমার যুবপিঢ়ি কেউঠি ঠিয়া হয়েছে। বাস্তবরে ভারতর সবুঠারু বড় শক্তি হেউছি তাহার যুবশক্তি। আজি প্রায় 38.2 কোটি, অর্থাৎ 10-24 বর্ষ বয়সর প্রায় 382 নিযুত যুবক যুবতী ভারতরে বসবাস করুচন্তি। এহা ভারত পাইঁ এক অমূল্য সম্পদ। কিন্তু এই সুযোগ সেতেবেলে সফল হব যেতেবেলে আমার যুব মানে হেবে শিক্ষিত, দক্ষ, সুস্থ, উদ্যোগী ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন। আজির যুবপিঢ়ীঙ্ক সামনারে 5টি বড় দায়িত্ব রয়েছে। প্রথম, গুণাত্মক শিক্ষা ও দক্ষতা বিকাশ। কেবল ডিগ্রি নুহে, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, নবসৃজন, উদ্যোগী মনোভাব ও জীবন কৌশল ভবিষ্যতের

0: জলদি তো চিন্তা কর রাজু মোবাইল ছাড়ে
1: আরে দিদি ব্যাংক র নম্বর দরকার রিফান্ড আসিনি মিলি গলা এবে কল করুছি দিদি
0: বিনা নম্বর যাঞ্চ করিকি প্রায়তঃ জালিয়া লোকে ব্যাংক র নকলি ওয়েবসাইট আর মিছ নম্বর দ্বারা টঙ্কা ঠকেই করি থান্তি
1: তো ঠিক নম্বর
0: ব্যাংক র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কার্ড রে
1: তুমি তো বঞ্চাই দেলা দিদি
0: কামরু নুহে
2: আরবিআই কহে
3: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান

এছাড়াও দ্বৈতকণ্ঠের শিল্পী কুমার সানু এবং আলকা ইয়াগনিক কথাচিত্র অকেলে হম অকেলে তুম।